আইয়ুব খান, ইরাম গুড়িয়া, শোয়েব খান, নাভেদ খান, করুলাম রাদাবাস সে, দশমলে চৌক পরতুর জালনা সে হ্যাঁ, জয়শ্রী দশমলে, শিবানী দশমলে, অর্চনা কাটে, আকাঙ্ক্ষা কাটে আর উনকে পরিবার কে সভি সদস্য মস্তানপুরা সে হ্যাঁ, আনন্তা ভগত, অরুণা ভগত, চেতন কুমার ভগত আর লোচনা ভগত কা, দশমল চৌক পরতুর জেলা জালনা সে হ্যাঁ, সুরেশ আপ্পা দশমলে, সৌরভ দশমলে, সুধাকর আর উনকে পরিবার কে সভি সদস্য, ছত্তিশগড় ভাটাপাড়া ততরেঙ্গী সে হ্যাঁ, দ্বারিকা প্রসাদ বর্মা, কিশোর কুমার বর্মা, দীপক কুমার বর্মা, ঝাবেন্দ্র কুমার বর্মা, গঞ্জ ডুন্ডওয়ারা সে হ্যাঁ, মুনব্বর আল্লাহ ভাই, মির্জা নসরিন বাবলি, আরবাজ খান, শহবাজ খান, পপ্পু ভাই, আফসানা বেগম, মেহজাবি শেখ আর সাথে ইনকে দোস্ত, মলোট ক্যাম্প পঞ্জাব সে হ্যাঁ, সতীশ মিগলানি, সীমা, শাইনা, বিশাল মিগলানি, সুপ্রিয়া, অনমোল ধরমপাল আর রমেশ মিগলানি, প্রমীলাগঞ্জ আলোট জেলা রতলাম সে হ্যাঁ, বলবন্ত কুমার বর্মা, রাজু ভাই, মায়া বর্মা, শোভা, রাহুল, জ্যোতি, অতুল, পায়ল, প্রিয়াংশ আর ঋষি বর্মা কা, বেরডি সে হ্যাঁ, হুকুম করমরকর, সুনীতা করমরকর, হার্দিক করমরকর, প্রাচী আর তনু করমরকর কা, মোহল্লা দুর্গা প্রসাদ বিসলপুর জেলা পিলিভিত সে হ্যাঁ, বিমল বর্মা, বিনয় বর্মা আর উনকে পরিবার কে সভি সদস্য, আপ সভি লোগোনে পছন্দ কিয়া হ্যায় গীত, ফিল্ম কা নাম হ্যায় আশিকি আর ইস গীত কো গায়া হ্যায় কুমার সানু নে।